0: দেখেই।
1: দেউল পিটিয়াট, কামুর পিটিয়াট, নাওল পিটিয়াট, কাল পিটিয়াট। www.livefm.lk